মাটু গালু ভাষা গেলি বাসে পুরুম সোধা গেলি মেধা ওই রু ভাষা মানুষ মন্দির গেলি তার মুরুক।